0: Nuodihe eke megahertz. Tivehi FM.
1: ইহতিরাম কুরমানি ওয়াকি ফেমবারেগে ওয়াকি মাকামেগে বাইকানু
2: কোমে মিহাকিবস ইহতিরাম কুরন জেহেনে মিহ
1: আনিকাগে ফরাতুন ইহতিরাম দিবেনিবস তিমাইকি ইহে মিহুনন ইহতিরাম কুরা মিহাকাবেগে
2: ইহতিরাম কুরাবা ইহতিরাম হোদদাবা

تر بیتو گاوس ام مریویت نمونا یکی مر رسولای تر بیت کورما کی بای میہون ہی کورا گتو گا لومر گا کوجا یان اچتی تاکے دس کو دینو ایگ تیرے گا دینی اخلاقی اجتماعی ادبی اچی تن ہیمنے ایمی ہون دکے گتو گا وسٹم گے بینن کورما کانولا اکن کما گولن ہوری اچتی تن انگنی کون ایورون فودین تربیت کورما کی بای میہون ہی کورا گتو گا লাউমুরগা কুজায়ং ইচ্ছতি তাকে দাসকো দিনু এগে তেরেগা দীনি আখলাগি ইজতিমাঈ আদাবি ইচ্ছতি তং হিমেনে এমিহুন দেকে গতুগা বিষ্ণুমুগে বেণুন কুরমকা নুলা একংকমা গুলুং হুরি ইচ্ছতি তং এঙ্গেনিকং এবরুন ফুদেনে বিষ্ণুন তেরিন বিদালওয়া গতুগা মি মাফহুমাকি এবেস হালেগা মুরাব্বিয়াকু নুতা মুদাররিসাকু তারবিয়াত কুরমগা উসূলাকা বালাগেন ওয়ানে মাফহুমেন নু ای تربیت کی ایور ما فولا دائرہ ای گا عمل کو گے نونی کامیاب وان اچ کن نواتی تربیت کرم گا ایم فرت ما سمال کن دین جے کما کی کوجا گے کی با گا اخلاقی ما صفتن اش گے نو ما مسکے کرما ایکو ای کوجا گے شوق ور کن ہو علم نوتا ہنرے نوتا فن نے انگن نا دینو کوجا ای علم نوتا ہنرے انگن نا دینو مگا وس بینن کرے وے ات گوتن اوے ای گوتا کی بائم می ہن ہی کرا گوتو گا می فہکن اس ایجاد کو فاوا گوتکے ای گرنگلو ہیین نو اسلام دین نو گے ایمے کوری کولم فشگین تربیت کرم گا اتکن اسلوب بینن کرمون انکن تاریخون فننن ایبے ایمے ہا انسانو نن ہدایت رحمت کم گا مان اللہ فنو وی نبی محمد صلی اللہ علیہ وسلم می کم گا وس ایمے ریویت نمونا دکوا فاوے اتور اکلےگ فان گ اصحاب نن ارشاد دیوان اننمنی کون زوان کوجہ کو اس دیننے ए अल्लाह के नबी आए तिमन्ना जिने कुरमन हुद्द देवाशे हिंदो اصحابुं एकुजाय नुरहुमगे बस्तर रद्द कुरवम फेट्टेवी की त रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एक मना कुरवाफा एकुजा अरिह गेंदवाफा हदीस कुरवी ए फाहिश कंत तिबागे मम्मया एकु एहेम मीहकु कुरमन तिबा रुहेने हेये एना देननेविए मैं अल्लाह गंदी दन्नावमे इग्गुतकवस एकन एहेम वियक नुदेनमे ওগাবের কামায়কু হাদিস কুরবিয়ে এবস্মিহাকু তিবাগতং এমিহেগে মাম্মায়া দেরগতে মেদুবেরুমান নেদেনে দিন হাদিস কুরবিয়ে তিবাগে আংহেন দারিয়াকা একহালা ফাহিশ কামে মেদুবেরুমান তিবা এদে মুহিয়ে মিহেম মিগতং একুজ্জাগে মাহরামুন্না বেহেগতুম মিসওয়াল কুরবুমুন একুজ্জা কমমে ফাহরাকুস হুয়া কফা একং এগতং এবস মাহরামাকা মেদুনুমান বারু আলানে কামা দেননেউমুন ایمی ها میست کن وس ایمی هنگ محرمون نامه دو کانتا کورانی ایگو تا کمان حدیث کوره بومون ازوان کجایا بسنجه دن اینا اتکا هیو دعا کوره بیه

0: ইশা সুয়ালে কুরন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগা সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
2: আলিফু সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গাল ফেমবেরুং এমে ম্যাক কবুনানি কিহিনে
2: নানে ফুলফিলব
0: ওয়ারার রাঙ্গাল বেহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
2: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহি এফএম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
2: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগা সুয়াল অন্না কোঙ্গেন কো অন্ননি
0: কোম্মে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাডি তিরিহুগা
3: শাবিয়া

খালেগফানু ইদাড়ু আসে আল্লাহকে ফাদলু অন্ধ কামায় এখলাঙ্গে রহমত টাকা এ বহি ইসলাম দীনা হে কুরআন টাকা ফাহে এউরেন উফা কুরা হোসে কমে এউরেন দুনিয়া মাতিগা এক্কুরা তাকে চব্বরে একং হেকম বোড়ে।

আমেদ হাদাগেন দোগবুনা মিহু গয়ামেদ দুহ হি কুরানি কি কে হেয়ে হামাকশরু অল্লাহি মিসগুঙ্গে মচ্চ ফগলু অন্তবেরি রসখলাঙ্গে কং কশবরে এহে নেকমকু এওরেন কুরে গিন মিহু শুকুরেন নুকুরেতে।